0: এতটুকু পত্রে আছে এরকম সামাজিক সংগ্রামা ওদের এতটুকু পত্র আমি পড়ছো তো মিথ্যার ভ্রামক সূচনা হয়েছে স্যার এসে না আছে না এসে বললেন না কি আসেনি
1: মিথ্যা ভ্রামক বলছেন
0: কি বুঝেন তুমি থাকে না
1: থাকে
0: শুনো মিথ্যা সূচনা ভনেক আপনি থাহানাই না পায়ে কুড়া লেখনি বা ফৈলাউনে কুড়া হোক আমি ভ্রামক সূচনা ভনেক যে জানি জানি নিয়ত বস আপনার ফাইদা বা স্বার্থকা লাগে ফৈলাউনে গলত সূচনা হোক এস্তা সূচনালে সমাজলাই ভ্রামিত বনাউছ খণ্ডিত পার্ছ নিরাশা বড়াউছ র অবিশ্বাস পনি সৃজনা গর্ছ
1: ওহো কিছু ভাই তো এস্তা সূচনা শিয়র নাই বড় হুদিন রয়েছে
0: ওলে ভ্রামক র মিথ্যা সূচনা শিয়র তথা কমেন্ট কে পনি গর্নু হুদাইন শিয়র গর্নে ভয় পনি তুই সূচনা সত্য তথ্য হো কি হোইন ইকিন গর্নু পর্ছ त्यसको स्रोत थाहा पाउनुपर्छ नीति र फोटो मिल्छ कि मिल्दैन राम्रोसँग हेर्नुपर्छ आधिकारिक माध्यम हो कि होइन त्यो पनि थाहा पाएर मात्रै सियर र कमेन्ट गर्नुपर्छ बुझ्यौ
2: भ्रामक सूचना नफैलाउ जिम्मेवार नागरिक बनाऊ
3: आधिकारिक स्रोतबाट प्राप्त सूचनालाई मात्र विश्वास गराउ

0: দূর, সুস্থ জীবন ও সুদ্ধ সমাজ নির্মাণ বা হাতে বালু লাগু অসত মুক্ত সমাজ নির্মাণকা লাগি জেলা প্রশাসক কারণে সুমুখ গুণ সুমু এসবকে সুবৃত্ত পুনরাসমা জীবনযুক্তা জারি সন্তোষ
1: প্রতিযোগিতা সত্তর সঞ্চালন হয়ে সম্বন্ধে সূচনা দীপোষী গাউপালিকা আলোচনা গাউপালিকা পর্যটন প্রবন্ধন প্রকৃতি সংরক্ষণ তথা খেলকুদ বিকাশ করতে উদ্দেশ্য আগামী 2083 মৌসুম 17 গতে তদ অনুসার সন 2026 ডিসেম্বর 3 তারিখ কা দিন খুলনা তথা উমেরগঞ্জ সমূহ সঞ্চালন হলে অন্তরাষ্ট্রীয় স্তর এভরেস্ট 48 কিলোমিটার প্রতিযোগিতা খেলাড়ি সহভাগী ভাইদিন হওয়ার নিমি হার্দিক অনুরোধ করদর্শন সহভাগী খেলাড়ি হাগি উমের সমূহ 18 বর্ষ দেখি 29 বর্ষ সম্মত উমের সমূহ মহিলা পুরুষ দুবই তর্ফ 30 বর্ষ দেখি 49 বর্ষ সম্মত উমের সমূহ মহিলা পুরুষ দুবই তর্ফ 50 বর্ষ বা গুন্ডা মাটি উমের সমূহ মহিলা পুরুষ দুবই তর্ফ খুলনা তর্ফ রেস প্রতিযোগিতা সহভাগী হলে খেলাড়ি উমের কমতি 18 বর্ষ খুলনা তর্ফ রেস প্রতিযোগিতা সহভাগী হলে খেলাড়ি অন্য কুনে উমের সমূহ বিধানা সহভাগী হন পাইনে পুরস্কার 18 দেখি 29 বর্ষ উমের সমূহ মহিলা পুরুষ দুবই তর্ফ প্রথম দ্বিতীয় তৃতীয় মিলে নগদ 24,000 18,000 12,000 সাথ মেডল প্রমাণপত্র প্রাপ্ত গণেশন ব্যক্তি 30 দেখি 49 বর্ষ উমের সমূহ প্রথম দ্বিতীয় তৃতীয় মিলে 24,000 18,000 12,000 সাথ মেডল প্রমাণপত্র প্রাপ্ত গণেশন 50 বর্ষ বাসু ভাঙ্গা মাটি উমের সমূহ মহিলা পুরুষ দুবই তর্ফ প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার 24,000 18,000 12,000 সাথে মেডল প্রমাণপত্র প্রাপ্ত গণেশন খুলনা তর্ফ মহিলা পুরুষ দুবই তর্ফ প্রথম পুরস্কার 1,20,000 সাথে মেডল প্রমাণপত্র দ্বিতীয় পুরস্কার 90,000 সাথে মেডল প্রমাণপত্র তৃতীয় পুরস্কার 60,000 সাথে মেডল প্রমাণপত্র চৌথ স্থান দেখি 12 স্থান সম্মত পুরস্কার 24,000 সাথে মেডল প্রমাণপত্র প্রাপ্ত গণেশন নাম দরকার আগামী মৌসুম 15 গতি সম্ম খেলাড়ি নাগরিকতা প্রমাণপত্র বা খেলাড়ি পরিচয় খুলে অন্য আধিকারিক কাগজাত সহিত কার্যালয় সময় ভিতর কার্যালয় উপস্থিত ভাই অথবা এভরেস্ট ভিউ ট্রেল রেস্ট আধিকারিক ওয়েবসাইট এভরেস্ট ভিউ ট্রেল রেস্ট দর্শন অনলাইন নাম দর্তা গরিষ্ঠ পর্নে দর্তা গণে ব্যক্তি সংযুক্ত সম্পর্ক নম্বর 98,42,81,46 সদস্য রাজকুমার ভাই সম্পর্ক নম্বর 98,60,31,37 উপস্থিত বিশ্বকে উপাধি নীতি সময় স্থানে নীতি 2083 মৌসুম 17 গতে বিভিন্ন 6 বজে ভিতর নির্মাণাধীন কোরকু রঙ্গশালা রে শুরু হলে নীতি সময় র স্থান 2083 মৌসুম 17 গতে বিভিন্ন 7 বজে নির্মাণাধীন কোরকু রঙ্গশালা সব জানকারীকা লাগি সম্পর্ক নম্বর হল অমিত রায় গাউপালিকা প্রবক্তা 97,45,40,02 সাথী অনুরাজ বস্নেত 98,51,17,24,19 বিপিন তামাং 98,62,93,02,64 র রাজকুমার রায় 98,52,85,54,57 এভরেস্ট ভিউ ট্রেল রেস প্রতিযোগিতা নিয়মহরু সবই বিধাকু নগদ পুরস্কারহরুমা প্রচলিত কানুন অনুসার 15% কর কটি গরিনেছ নির্ধারিত কট অফ সময় ভিতর রেস পুরা গরি সবইলাই মেডাল র প্রমাণপত্র প্রদান গরিনেছ প্রতিযোগিতামা নেপালী র বিদেশী সবই নাগরিকহরু সহভাগী হুন পাউনেছন প্রতিযোগিতাকো ক্রমমা খেলাড়িহরু একাশি বিরামী ওয়া ঘাইতে হুনা স্বাস্থ্য কর্মী সুরক্ষা কর্মী স্বয়ং সেবক দ্বারা উদ্ধার গরিনেছ আবশ্যক পরেকো অবস্থামা সম্ভব ভয়ে হেলিকপ্টার মার্ফত উদ্ধার গরিনেছ তর উপচার খর্চ গাউপালিকা দ্বারা বেহুরিনে ছৈন প্রতিযোগিতাকো ক্রমমা খেলাড়িহরু একাশি বিরামী ঘাইতে হয়ে কুনে অঙ্গ ভঙ্গ অতি ঘটনা ওয়া মৃত্যু ভয়মা আয়োজক জিম্মেওয়ার হুনে ছৈন রেস প্রতিযোগিতা শুরু ভয়েকো সময় দেখি রেস সমাপ্ত ভয়েকো সময় সম্মত লাগে সবই খেলাড়িহরুকো বিমা গরিনেছ শর্তহরু লাগু হুনেছন খেলাড়িহরু দর্তা নিশুল্ক হুনেছ গজেন্দ্র ভট্টাই নিমিত্ত প্রমুখ প্রশাসকীয় অধিকৃত মাতৃ দিকুষ্টি গাউপালিকা গাউ কার্যপালিকা

0: так, місце вийшло, плечі знесило, Андро поїду розай.
1: নিহিতা বাটা বচনর বচন লঞ্চনি হিংসা সামাজিক অপরাধ বালবালিকা লঞ্চনি হিংসা তো দুঃখমাখন করছেন হিংসা শুনেছি অসন্তোষ পাঠে পরিচিত মতো বাধাটি বাটা হুম শিক্ষক অভিভাবক আপনার ছোড়াছড়ি ব্যবহার খেয়াল রাখুন বালবালিকা কু চাল জানান পানি বেহরা অভিভাবক পরিবর্তন আয়ক হুম শিক্ষক কিস্তি পাইয়ে উনিহর সঙ্গে তৎকাল পুরা করান বালবালিকা সঙ্গে নিয়মিত সম্পাদ ধ্বনি করান
2: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় উত্তর প্রদেশ দ্বারা জনহিত।

মাটি কমের সমতা আমি মহিলারা পুরুষ খুবই সর্ব প্রথম দ্বিতীয় তৃতীয় প্রশ্ন চৌবিশ হাজার অঠার হাজার বার হাজার পুরস্কার মেধা প্রমাণপত্র প্রাপ্ত করেছেন খোলা তর্ক লাগি মহিলারা পুরুষ খুবই সর্ব প্রথম পুরস্কার এক লাখ তিরিশ হাজার পুরস্কার মেডল র প্রমাণপত্র দ্বিতীয় পুরস্কার নব্বই হাজার পুরস্কার মেডল র প্রমাণপত্র তৃতীয় পুরস্কার ষাঠি হাজার পুরস্কার মেডল র প্রমাণপত্র চৌথো স্থান দেখি বার স্থান সম্ভব পুরস্কার চৌবিশ লাখ পুরস্কার মেডল র প্রমাণপত্র প্রাপ্ত করেছেন নাম দর্তা লাগি আগামী মৌসুম পনেরো গতি সম খেলাড়ি নাগরিকতা প্রমাণপত্র বা খেলাড়ি পরিচয় ভূমি অন্য আধিকারিক কাগজাত সহ কার্যালয় সময় ভিতর কার্যালয় উপস্থিত ভাই অথবা এভরেস্ট ভিউ ট্রেল রেস্ট আধিকারিক ওয়েবসাইট এভরেস্ট ভিউ ট্রেল রেস্ট ডটকম মা অনলাইন নাম দর্তা করে সকল দর্তা করলে ব্যক্তি সংযোজক ভূপেশ সম্পর্ক নম্বর অন্ঠানব্বই বয়াল্লিশ একাশি বাউন্ন চালিশ সদস্য রাজকুমার ভাই সম্পর্ক নম্বর অন্ঠানব্বই সাথী একটি সৈত্রিশ চালিশ উপস্থিত বিশ্বকুপারি নীতি সময় স্থানের নীতি দুই হাজার তিরাশি মঙ্গল সত্র গতি বিহান ছ বজে ভিতর নির্মাণাধীন কোরকু রঙ্গশালা রে শুরু হলে নীতি সময় স্থান দুই হাজার তিরাশি মঙ্গল সত্র গতি বিহান সাত বজে নির্মাণাধীন কোরকু রঙ্গশালা সব জানকারী কা লাগি সম্পর্ক নম্বর হল অমিত ভাই গাঁওপালিকা প্রবক্তা সন্তানব্বই পঁয়তাল্লিশ চালিশ শূন্য দুই সাথে অনুরাজ বসনেত অন্ঠানব্বই একাউন্ন সতের চৌবিশ উনিশ বিপিন তামাং অন্ঠানব্বই বৈষট্টি তিরানব্বই শূন্য দুই চৌষট্টি রাজকুমার রায় অন্ঠানব্বই বাউন্ন পঁচাশি চৌবন্ন সন্তাবন এভরেস্ট ভিউ ট্রেল রেস প্রতিযোগিতা নিয়ম সবই বিধায়ক নগদ পুরস্কার প্রচলিত কানুন অনুসার পনের প্রতিশত কর কটি নির্ধারিত কট অফ সময় ভিতর রেস পুরা গনে সবাই মেডাল র প্রমাণপত্র প্রদান করে প্রতিযোগিতামা নেপালী র বিদেশী সবই নাগরিক সহভাগী হন পাওনে প্রতিযোগিতা ক্রমমা খেলাড়ি একাশী বিরামী বা ঘাইতে ভয়না স্বাস্থ্য কর্মী সুরক্ষা কর্মী স্বয়ং সেবক দ্বারা উদ্ধার করে আবুকে পড়ে অবস্থানা সম্ভব ভয় হেলিকপ্টর মারফত উদ্ধার করে তর উপচার খর্চ গাউঁপালিকা দ্বারা বেহরিনে ছৈন প্রতিযোগিতা ক্রমমা খেলাড়ি একাশী বিরামী ঘাইতে ভয় কুনে অঙ্গ ভঙ্গ অপ্রিয় ঘটনা বা মৃত্যু ভয়না আয়োজক জিম্মেওয়ার হুনে ছৈন রেস প্রতিযোগিতা শুরু ভয়েকো সময় দেখি রেস সমাপ্ত ভয়েকো সময় সম্মকো লাগে সবাই খেলাড়ি হরুকো বিমা গরিনেছ শর্তহরু লাগু হুনেছন খেলাড়ি হরু দর্তা নিশুল্ক হুনেছ গজেন্দ্র ভট্টায় নিমিত্ত প্রমুখ প্রশাসকীয় অধিকৃত মাতৃ দুঃখী গাউঁপালিকা গাউঁ কার্যপালিকা কার্যালয় খাস সাফ সুন্দর।

জিসুন সূর্য ঊর্জা উচ্চ মূল্যক কৃষি পর্যটন উৎপাদন র ডিজিটাল অর্থতন্ত্র লগায়তকা ক্ষেত্রমা ঠুলো সম্ভাবনা রয়েছে বতাউনু ভয়। জলবায়ু পরিবর্তনবাট উৎপন্ন জোখিম ন্যূনীকরণ গর্ন র হিমতাল সংরক্ষণ মাগ গর্দে মনাসু ক্ষেত্রকা স্থানীয় বাসিন্দাকে আমরণ অনশন শুরু গরেকা ছন। মুরুখাকো চুমুলু ব্রিগ নগরপালিকা এক শর্মা গাউঁকা দালা নোর বুলামা সহিত এগার ইউবালে মনাসু আধার শিবিরমা আঠ বুদে মাগ রাখবে আমরণ অনশন থামেক সামুদায়িক রেডিওহরুলে খবর পঠাইয়াছন।